दोस्तों कहा जाता है कि 2022 में 2022 में बॉलीवुड का समाचार कि इन 2022 vertegenwoordigde हिंदी सिनेमा 33% van de bioscoopomzet. Gevolgd door Telugu en Tamil. Goed voor respectievelijk 20% en 16%. Mumbai is een van de grootste filmproductiecentra's ter wereld.

वाकई में हम मिले या ना मिले, फिर मिले ना मिले, पर जो मिले है उसे हम संयोग ले, उसे हम प्यार कर ले, उसे कुछ अच्छा से मेमोरी बना ले अपना। Je kunt niet beginnen met het volgende hoofdstuk van je leven als je het laatste maar blijft herlezen. Je kunt niet beginnen met het volgende hoofdstuk van je leven als je het laatste maar blijft herlezen. Er komt een tijd dat je moet kiezen tussen bladzijden omslaan of het boek sluiten. Daar waar een wil is, daar waar er een wil is, is zeker een weg. Door door ze passe radio van ko op follow karte ho. Aur aapke taar ke liye bahut bahut dhanyawad. Aur sunne ke liye bhi ha. ये पल ये समय बस गवाना नहीं, एक माग एंगलक नीत मेट गेके मेंसन ओमगान, एक माग एंगलक नीत मेट गेके मेंसन ओमगान, मार या, दान, तो क्या होगा हम आपसे बताते हैं, एक माग नीत Ik mag eigenlijk niet met gekke mensen omgaan, maar ja, dan ben ik meteen al mijn vrienden kwijt. Wat vrienden jo hai, dosti jo hai, saheli jo hai, yahan par, to aap apne aap reh sakte ho. मजाक जो है दिल के बात जो है तो एक दूसरे से कर सकते हो। और दोस्ती ऐसा होना चाहिए कि ना कि जब दोस्ती ना है तो आपके बाद वहाँ शहर में घूमे, ना ना ना, तो वो दोस्ती नहीं। दोस्ती जो आपके बात जो है, जो आप बात करते हैं अपना दिल के बात करते हैं, वो वहीं तक सीमित रहे। Als de zon niet wil schijnen, dan schijn je toch lekker zelf. Zo simpel is dat. En het is uiteindelijk, jij bepaalt je lot elke dag door je beslissingen.

है वो वागित हुसैन की मेरी मोहब्बत सदा रहे है और सदा रहेगी ब्लेफ लेकर आफ़ तो enige echte van Hindustani Radio. यहाँ से ये सब गीत आपके लिए सेलेक्ट करके और आपका फाउन हिंदुस्तानी रेडियो के जरिए से चलाया जाता है. Vriendschap gaat niet om wie je al het langste kent. Het gaat om wie in je leven kwam en zei: ik ben er voor je en er ook echt was. Herkent u dat? Als het leven je laat struikelen, Sunie, als het leven je laat struikelen, maak dan een mooie salto van. Dan spring je overheen en dan gaat u lekker lachen door het leven heen. En dit is ook zo mooi om te begrijpen. En het gaat als volgt. Positieve dingen gebeuren in je leven als. Positieve dingen gebeuren in je leven als je afstand houdt van de negatieve dingen. Zo simpel is dat. Alleen moet u dat kunnen doen en kunnen onderscheiden. Waar u energie van kunt ophalen en wat er negatief is, dan laat u dat maar even gewoon achter uw rug. Positieve dingen gebeuren in je leven als je afstand houdt van de negatieve dingen. Een lach is een simpele manier om er mooier uit te zien. अगर विश्वास ना हो ना तो आईना के सामने खड़ा हो जाना, शीशा जो है स्पीकर उसके सामने खड़ा हो जाना और अपने आप को चेहरा बना कर देखना, अपना गुस्सा वाला चेहरा बना दा और अपना हंसी वाला चेहरा बनाना, अपना एक चेहरे पे एक मुस्कान धर के और चेहरे आईना पे ताकना, कौन वाला सही है. En daar kunt u ook dan het negatieve, het positieve van zien. En wat het positieve is, neemt u dat mee.

0: Ya jia tersai tuk igita aplukku hum Sulandia hai hamari janta hamari dostu hamari mitr to hum chalte hai yahan pe Abrahams aap log jano Abrahams ke ye wahi Abraham sega NDP ke Abraham sega tijdens de revolutie had hij deel genomen samen met Boutersen. En hij is NDP'er, Boutersen rechterhand. Oro, broer, hoe je hem ja, lekker actief bezig van alles en nog wat. Hij is zelf de Abrahams die wat helikopters en alles heeft mensen in Suriname. Toen ja, betekent je he, Genta. NDP के अंडर फोर्सेटर रामोन अब्राहम्स बोले हैं कि ख़रोटल देश जो यंगर है सुरीनाम के बोले उस अब ससेनी सो फेयर एरफारिंग ना है भैया उस अब के कि पॉलिटिकल लीडर्स बन सके हैं सब बोले यंगरस के रे यंगर के रे बाकी बोले उस अब के एरफारिंग ना है लीडर बने के ख़रोटल देश के बोले से अब्राहम बोले अने यंगर के बोले हम लोग ओवरड्राफ्ट ना कर सकेला कैसे ओवरड्राफ्ट करिए भैया ओके ओवरड्राफ्ट करिए तो तोर बोली बोली बानी ना रह जाए एनडीपी हर दिन ऑफ 4 जुलाई हर 39 जारखे बस्तान एनडीपी जुलाई 4 जुलाई के होइगे हैं 39 जारखे बस्तान अब्राहम्स बोले दी एन फन पर्सन इज दी vanaf het eerste uur bij de paarse partij zit Bolle hij jongeren zijn om de kaar in de toekomst over te nemen. Bolle regering Simon Rusland nog niet is waar zij willen zijn. Er zijn nog veel werk aan de winkel. Ik wil toe apreken samhaar bij jongeren. Bolle hoe bolle hij klaar naar het politiek wat overleven. Maar er is nog meer werk aan de winkel. Iban Abraham bolle hij. Er zijn te veel mensen die leven onder armoedegrens. Het onderwijs van ons draait ook nog niet voor 100%. Volksgezondheid ook niet. Dus er is werk aan de winkel. En zolang die dingen er zijn, zullen we als NDP moeten blijven werken. Dat is een van de dingen die we ons ten doel hebben gesteld. Bucky, het raad deze doelstel, hoor meneer Abrahams. Maar het lukt jullie gewoon niet, mensen. En de corruptie blijft maar stijgen. En onervaren mensen is al genoeg in jouw DNA lid. Meneer Abrahams, probeer dat een beetje beter te organiseren, beter te doen en goede mensen. अब देखो भैया बातचीत ये भाई कटलीस के कटौल भइल है कटलीस के कटौल भइल हैगा भाई दिन दुपरे राम गुलाम वेख में कटलीस के कटौल भइल है हां ते राम गुलाम वेख के बात है तेन होते फंतिकी पाउस रात में तो वहां पे बताए गए है कटौल भइल और नतरी से भैया मुड़ी आगे के कट गए है Diepewond aan de rechterzijde. Or betaai gij he. Isakwa aspirant. Bor alarm sipahi geil he. Hij verklaarde dat je hoe aan geil te zijn oom. Ego oom raha. Ram gulam werk me verbleef. Toen plots in een lawaai op straat hoorde. Toen hij naar buiten ging. Zag hij twee mannen met elkaar vechten. Beiden waren gewapend. Een man met rasta haar. Had een hakmes. Bij zich, terwijl de andere een kaal geschoren man gewapend was met een katlis ego ke pas mee aur kuchra ego ke pas mee yani ki ego ke hand mein kap mes ra ego ke hand mein ra katlis aur bole de confrontatie liep snel in de hand twee vielen elkaar over en weer en de man met rasta haar 30 jaar ke raakte gewond met het gevecht ging des ondanks door Bolle chotaing met de boller, ja, doorhoe. Om erger te voorkomen, loste de aspirant agent een waarschuwingsschot. Daarna gingen de mannen uit elkaar en bleven zij om enige afstand tegenover elkaar staan. Vervolgens werd de politie ingeschakeld. Toen hij betaalde hij de snijwond aan zijn voorhoofd en de diepe openwond aan de achterzijde van zijn lichaam. Bolle hega, de man kent als Bampi. Bampi. toe nadat hij hem met de houwer op de straat zag lopen om te vragen waarom hij de wapen bij zich had. Daarom ontstond er een woordenwisseling en uitmondde in een kapper. Dit is een katlitlik chalatra. De ikwagel puje tuka katlitlik chale hega bampike. To utre me taki taki bhail bhaiya taki taki jane kunchito. De 29-jarige Andianta. वो किसी पाई पकड़ी से दोनों के पकड़ी से नतीजे लेके एक अस्पताल में गए हैं तो अपने में कटौल करी से भैया एको रास्ता रहा एको मुड़ी में बड़ा लढ़ेड़ बार रहा और एको के मुड़ी में कुमुन बरवे ना रहा भाइयों हूँ तो बतिया है ना तो ऐसे बात थे तो लोन जाने श्री नाम देश में भी कैमरा लगल है कोनो बोले कैमरवा झूठे लगवा ना कमा मैं बतिया ऐसे ना भैया मनोरथ बोले है मनोरथ हम लोग के मिनिस्टर फॉर यूजीसीएन पॉलिसी है मनोरथ बोले उनसे सेफ सिटी कैमरा फंक्शनरन वेल कैमरवन जो शहरियन में लगा बोले वेल कमा है मतलब वो इतना रूफ हुए भैया इतना चोरी हुए इतना बदमाशी हुए है बोलेगा Minister Harris Manoran van Justitie bolle he, volgens bewindsman worden deze camera's bij eventuele uitval opgeknapt, terwijl zij ook regulier worden onderhouden. Te bolle city camera's over nummer kenteken gezichtsherkenning. Dus meneer, ik heb het zelf namelijk een aanrijding gehad op de hoek van Dr. Chavirette Mostraat Colliefstien, waar wij wel camera waren. Een Cubaanse man met de bronfjes had tegen mijn auto op rood licht, had hij tegen mijn auto aangereden. Ik heb aangifte gedaan. En volgens de politieagenda zouden ze camera's van jullie kijken wie en waar en hoe de zaak is. Tot heden niemand heeft ervan gehoord. Dus meneer Manoret, ik vind het een flauwekul wat je nu hier zegt, want ik heb het persoonlijk meegemaakt. Of de camera niet functioneert of de politie van jullie niet functioneert. Ik moet wel aangeven dat we meer mensen moeten aantrekken omdat we de volledige capaciteit van de Safe City camera's niet hebben benut. लगावे में कौन फायदा भैया जे तू बनुत ना कर पाइए कैमरावन के एकर बारे में पार्लियामेंटारी है और वो हैगा ताशाना एनडीपी के और किशन रामसुकुल फ्रागन ओवर फिशनेर फॉर दिस कैमरा एन लॉजिस्ट फ्रुक्स ऑफ ऑफ द सेफ सिटी कैमरा ऑन सुफनीस ऑफ द हुक हंगन रामसुकुल स्टेल्ड फॉर हिम फॉरप्लिक्ट कैमरास टू लास्टन प्लेसन इन द बसन दी वर्डन इनगेसेट फॉर फॉरफूर फॉर स्कूल किंडन एंड पर्सन विद अ बपरकिंग ऑफ वेल अंडरस्टैंड इन एन आईडी फॉर रामसुकुल मार फिन दैट इट फर्दर मूव वर्डन गनान व्हाट बिट्रेफ एट प्लेस ऑफ कैमरास तो मनेर Manoret, het is mijn persoonlijke ervaring. Van de politie Keizerstraat had ik aangifte gedaan dat een Cubaan met zijn bronfjes tegen mijn auto door de roodlicht reed en mijn auto beschadigd had. En ik heb aangifte gedaan, ik heb film gemaakt van die daden. Alle submaterialen heb ik geleverd bij de Keizerstraat politie. En ten hoede geen één telefoon heb ik gehad, mensen. Een dame zat dat allemaal mooi en netjes op te schrijven. En die mevrouw zegt, we hebben camerabeelden dan en daar gaan we de situatie kijken. Maar het is inmiddels al meer dan een jaar, mensen. En niks gehoord, dus dat is ons land Suriname. दोस्तों तेल हिया के वांछित हुए है ओली कार्टल ओपेक्स फरहोक्त अपनी ओली प्रोडक्टेड इन ऑगस्टस में तेलवा फिर महंगा हुई अब कितना महंगा हुई भैया सेफन लंदन सात देश यहाँ बतावे है ओली कार्टल के बाद और बोले हैगा 188,000 बारिल तेल जो एक रोज में उसे प्रोड्यूसर करे है बोले सऊदी अरबिया रूसलैंड इराक कुवैत और कासास्तान अलगरिया उमान gezamenlijke verklaring weten hiermee willen ze stabiliteit van de oliemarkt ondersteunen door meer olie op de markt te brengen. Op het aanwezige straat Hormuz, ke bare mein, die een heropening bijl hai. Daardoor herstellen de olieprijzen vanaf eerder stijging die waren veroorzaakt door de blokkade. Dat weten we allemaal mensen. En hier betaal verhoging die een bijl hai. 940,000 barrel teel. Per dag al produceer hoe dat komt overeen bij bijna 1% van de wereldwijde vraag. Obolehiga straat Horbert grotendeels werd geblokkeerd door Iran. Ondanks de aankondigde heropening van straat Hormuz kon de doorvaart maar moeizaam op gang. De bereidheid van de rederijen om een risico te nemen om een zeestraat te bevaren is cruciaal voor normaliseren van de oliemarkt, mensen. Dus ये बात है हमारी जनता. अब देखो हम जाइए श्रीलंका के ओर. भैया श्रीलंका के होफस्टाथ है कोलंबो. कोलंबो होफस्टाथ है और वहाँ के जहल में बहुत जबल लड़ाई भैले. जहल में भैया फेफन 30 किलोमीटर नॉर्दर्न फॉर श्रीलंका से होफस्टाथ कोलंबो में बोले दो 20 आदमी जहल में मर गए हैं. 100 आदमी चोटाई गए हैं और ये खवेल ब्राक सोंदक अतवार के भैल है. शेख फोर दर मानदा एक बार में सिपाही मेल करी से बोले सिकन हिस्स में कितना आदमी गए हैं. 16 को खफांगन एंड 4 बवाकर्स बोले फीलन अंडर द डोडन 6 खफांगन 16 खफांगन एंड 4 बवाकर्स 4 को बवाकर्स मर गए और 16 को जहलिया मर गए हैं. एक नाम बा पुष्पा कैमलत डायरेक्टर फॉर सिकन हिस्स निकम वो फरक्लार्ड कि फैसिलिटी 23 लेखाम के हिफ ontvangen en meer dan 100 gewonde gevangenen en bewakers heeft opgeroemen. Obole de videobeelden per dik per je bija keise bhele chijua. Politiebus met gewonde gevangenen van wie sommigen op vloer liggen verliet de locatie mensen. Obetijgen de gevangenen van de Kumbo kampt al langere tijd met overbevolking en spanningen tussen verschillende groepen gedetineerden. Sri Lanka dat geconfronteerd wordt met de economische en sociale uitdagingen Sisse gevangenissysteem onder druk te staan door de groeiende aantal arrestaties en beperkte middelen. Tobolehe, de rellen komen op een moment dat het land te maken heeft met bredere maatschappelijke onrust en zorgen over veiligheid. De autoriteiten zijn bezig met onderzoek naar de precieze oorzaak, mensen. Toyebate, Sri Lanka ke jhalme, ye sab cheez ladaiya bhail hai hamari janta. 17 गो जलिया मरल है और 3 गो खफानिस बवाकर मरल है हमारे जनता. तो और आगे हम चलते हैं अपना समाचार को लेकर. हमारी प्यारी प्यारी जनता क्वारंटाइन रिफीर में तुरंत जानो है गयाना के निकेरी में बुड़किया मांगे बने. तो एक बारे में सुरीनाम के बोले हम अकेल बनाबे और आरफान अली गयाना में बोले बोले ना बोले हम लोग आस्प्रिक कर ली है संघ बनावे के. तो एक बारे में अनफोकाल हीको एसेट का बोले है रियाखेर करी से का डिस्कशन रोंद द फिनेंशियरिंग फन खप्लान द ब्रुग ओवर द क्वारंटाइन रिफीर फॉर द आंदा खफेस्टिक ऑफ द ब्रीडर ग्रेंस क्वेश्चन में भी सोने नादरक ऑफ टिग्री खबीत और बोले टिग्री खबीत के अब एगो बहुत बड़का झगड़ा हुए है और इसे मांगे ब्रो किया अपन कोस्ट पे बनावे श्रीनाम द रखेरिंग गायना बोले बवेश बोले दैलक कम्युनिकेशन सो सेइंग खवेश कि श्रीनाम से फोर नेमर ऑन द ब्रिक फॉर लीडर सेल्फ द फिनेंशियरिंग गायना मिनिस्टर बेटलांस साक इन्फॉर्मेट करी सेगा श्रीनाम स्टेल दैट दिस विल गबेरन द फ्राग इज दानास ऑफ ए सेल्फ फिनेंशियरिंग फॉर अ ब्रिक फॉरस्टैंडिंग इज ऑफ नीड वन हु दन ओ कॉम्प ब्रुगन होफ अखियानीसे ग्रोन gebied, zei Esed, want ik wou gebied wat toen Guyana met Giriga bij Guyana boli hem, dan maar toen brokje hier en geraakt dat toen ga kerie. En toen jaren bij je brokje banaven, dat je kon ook een onderhoud kerpij zijn naam. Tegen de achtergrond stel Esed dat de kern van de diplomatieke dieper ligt dan alleen de financiering van de brug. Hij wees erop dat de discussie direct raakt aan het langer bestaan door grensgebied zeggen tegen de krieken. En Esed boli Guyana kan dit gebied in de praktijk bezet kerie zeggen, quarantaine volledig Suriname gehega. Advocaat gelooft dat Guyana bereid zou zijn de claim op Tigri op te geven in ruil voor het wijzigen van de grens van de oever van Guyana tot het midden van de rivier. De regering dat de grensrivier volledig aan de hand toebehoort, noemt Assad bovendien onpraktisch en uit deze tijd geeft veel problemen in de praktijk mensen. Ita तालिये में भैया एक औरत बोले है अनक्लाक करी से गा अनक्लाक करी से रखेरिंग कुपर के तुलो हमें पैसा इटालियास ता सेस्तक दैसन एसर यूरो एगो बोले है अटलांटिक बोले तुलो हमें तुरक भर इटालियन से स्टार्ट मुद्दा सेस्तक दैसन यूरो एट के रे नेगो औरत के बोले आन दी बेल हाथ खतरोकन ऊपर हैंडल के आन रानिंग दोर हाथ पार्टनर बोले ओकर आदमी ओकर पार्टनर ओके बेर बेर आन राद करत रहा मतलब छुई छाई लगावत रहा बोले द आन क्लाक से दैट इन नॉर्मल is dan een man de wensen van de partners of negeert te bolle hier betawe he bolle aanklager zei dat het normaal is dat een man de wensen van zijn partner soms regeert bij ja kountje kountje nieuws ja hoe de vrouw is kwestie Italië woonde om betawe ge in april mee aangifte kaler op een partner koeper op bolle he haar twee kinderen van 15 12 jaar slachtoffer van huiselijk seksueel geweld de vrouw zou onder meer een mes op haar keel hebben gehad dat incident die dat aanklager volgens als een slechte grap, ook de beschuldiging aan aandrang, die werd niet serieus genomen. Volgens de aanklager is het normaal dat een man de weerstand van zijn partner soms negeert. Het Europese Hof van de Rechten van de Mens stelde daarmee twee keer slachtoffer is geworden. Eerst van de aandrang volgens ons bagaliseren van de seksuele geweld. Mensen, partner, kijk, herke baan, toen je je voor de rechter leek op per 60.000, toen je je mangen. Wat voor flauwekul is dit, mensen? Meerderheid Nederlanders willen toch hogere erfbelasting bij grote erfenis. Waar je dikke hoe we erfbelasting toen jij nee heen lerken, je hebt kuchje leed ook belasting, je heen bereken. Geldt als een van de meest omstreden belastingen van Nederland. Toen wil slechts een kleine meerderheid dat die hele maal verdwijnt. Sterker nog, een meerderheid van de Nederlanders vindt dat vooral grote erfenissen juist zwaarder belast moeten zijn. Je kent chota mota en erfiga ou jij lerken ke dewe to sab ke na chahi eigenlijk me belasting bhare ke je ke badka badka badrei fe us sab ke chahi hove ke dat blijkt uit een nieuw onderzoek op bole de uitkomsten zijn opvallend omdat de politieke discussie de laatste jaren juist vaak gaat over de verlaging om zelf afschaffing van de erfbelasting. Meer dan de helft van de ondervragers vindt dat grote erfenissen juist zwaarder belast mogen worden dan nu. Hoe mensen de overbelasting denken hangt niet alleen af van hun leeftijd te vermogen. Volgens de CPB speelt vooral hun opvatting over de ongelijkheid een rol. तो हम लोग के तो बलस्तिंग भरत भरत हिया हम लोग के पजामा ढील हुई है भैया देखो बाली में जइयो अफकांसी से नानी लोन तो स्ट्रेंग रे फिशम है हम तो गई ली भैया बात वास नहीं सो स्ट्रेंग में से फिशम को नहीं सो खान कोप एंड एंड दैट कौन खून बाय द एयरपोर्ट ऑफ में से अब बाली बोले है खात हार्डर ऑप्ट्रीडन टेकन बैतलांस en contentmakers die op een toeristenvisum reizen, maar commerciële content maken wie op de Indonesische eiland online video's of berichten plaatst waarmee geld wordt verdiend, kan daarmee de visa-regels overtreden. De Indonesische immigratiewet willen hij toeristenvisums alleen is bedoeld voor vakantie en niet voor werkzaamheden. Dat geldt ook voor content die pas wordt gepubliceerd als iemand het eiland alweer heeft verlaten. De autoriteiten gaan actiescontrole uitvoeren. Of willen de Balinese immigrantendiensten laten weten die strengere aanpakregen toeristische sector van het eiland te beschermen. Buitenlanders die regels overtreden kunnen verschillende straffen krijgen. Volgens de Indonesische immigratie gaat het niet alleen om directe betalingen, ook bijvoorbeeld promoten van producten op sociale media die onze paisa kama hai, onze ademien ki hamare pyare pyare janta. To ye baat hai.
1: पीछे जो कोई